শ্রোতাবন্ধু শুনছেন ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা। কার্যক্রমে এথর প্রভাকর পাণিগ্রাহী রচনা শুণতু এই গীতটি, কণ্ঠশিল্পী শরৎচন্দ্র পাঢ়ী।

কার্যক্রম এথর স্বপ্নারায়ণী দাস কণ্ঠে শুণন্তু এই গীতটি। গীত রচনা মহেন্দ্র কুমার প্রধান।

ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা এইটি শেষ হল। আজ কণ্ঠশিল্পী পুষ্পাঞ্জলি রণা, শরৎচন্দ্র পাড়ি, স্বপ্নারাণী দাস, পূর্ণচন্দ্র জেনা এবং সুনীতি বেহেরা। গীতগুলি রচনা করে প্রভাকর পাণিগ্রাহী, মহেন্দ্র কুমার প্রধান, মীনকেতন মিশ্র ও নরেন্দ্র কুমার দাস।

শুনিলে সংস্কৃত সম্বাদ রিলে কল আকাশবাণী দিল্লী কেন্দ্র আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র এথর শুণন্তু আজ প্রচার হওয়া কার্যক্রম সম্পর্কের সূচনা।

0: আজি সকাল 7:10 শুণবে স্বাস্থ্য সূচনা। আজি এতে শুণবে জন্মর 2 বর্ষ পর্যন্ত শিশুর উত্তম পোষণ, কহবে ডাক্তার সুশান্ত কুমার বেহেরা। 7:25 চাষর হাল। 7:30 শুণবে পরিবেশ সূচনা। 7:35 শুণবে সুরঞ্জনী কার্যক্রম, শিল্পী জোসানী মুদুলি এবং মানস কুমার দত্ত, গীত রচনা শিরিশ চন্দ্র পূজারী, সঙ্গীত প্রফুল্ল মিত্র। সকাল 7:50 শুণবে সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী বিবেকানন্দ মিশ্র এবং পদ্মিনী বৈঠারু। 8:30 সম্বলপুরী গীতর কার্যক্রম, শিল্পী রবীন্দ্র মহানন্দ, ঋষিকেশ মেহের এবং মকরধ্বজ পটেল। সকাল 8:45 সুগম সঙ্গীতর কার্যক্রম, শিল্পী সুরেন্দ্র কুমার মিশ্র এবং মতিলাল দোরা। সকাল 9:00 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম, দিন 10:05 ওড়িয়া কথাচিত্র গীত, 10:30 শুণবে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম, দিন 11:05 সম্বলপুরী গীতর কার্যক্রম, 11:30 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম খোলা ঝরকা, অপরাহ্ন 12:00 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম বাতায়ন, 12:30 এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম, অপরাহ্ন 1:05 শুণবে সুগম সঙ্গীতর কার্যক্রম, 1:20 শুণবে ঘর সংসার কার্যক্রম। অপরাহ্ন 3:00 কিষাণ ভাষার সাংস্কৃতিক এবং সামাজিক জীবনধারা উপরে পর্যবেসিত কার্যক্রম মাকা পুপু ঝকা ঝকা। 3:30 ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম, 4:02 হিন্দি লোকসঙ্গীতর কার্যক্রম সুরতরঙ্গ, 4:30 সম্বলপুরী গীতর কার্যক্রম, সন্ধ্যা 5:02 লোকগীত আজি শুণবে পালা, পরিবেশন করবে রাধেশ্যাম পণ্ডা এবং সাথী, 5:30 যুববাণী কার্যক্রম, 6:10 ওড়িয়া লোকসঙ্গীত, 6:30 যুবশক্তি কার্যক্রম, 7:25 জেলা হালচাল, 8:02 শুণবে সম্বলপুরী গীতর কার্যক্রম, 8:15 ভক্তি সঙ্গীতর কার্যক্রম শুণবে, 8:30 শুণবে শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম, রাতে 10:02 শুণবে ওড়িয়া নাটক মণিষ। মূল হিন্দি রচনা কৃষ্ণচন্দ্র, রেডিও ভাষানুবাদ শ্রী পূর্বিয়া রাজু, ওড়িয়া অনুবাদ দুলাল মহান্তি, প্রযোজনা কুঞ্চবিহারী নন্দ। রাতে 10:30 শুণবে অনুরোধরে ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম। এই আজ প্রচার হওয়া কার্যক্রম সম্পর্ক সূচনা। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্র। আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ, রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্র।
1: বনস্থী ডাকিলা গজ, গাঁঠু সহরে রজ মৌজ, রজ দোলি, মা মানঙ্ক হাত তিয়ারি পিঠা পসরা, মিঠা পানর নিয়ারা স্বাদ, এসবুকু এথরর রজরে সুভদ্রা শক্তি করেছি আঙ্কুরি সমৃদ্ধ। এসেছি মা মানঙ্ক হাত তিয়ারি আরিসা, কাকরা, মন্ডা, চকুলি ও অন্যান্য সুস্বাদু পিঠার মহক রজরে পৌঁছুছি আপনার নিকটরে। জুন 12-16 পর্যন্ত ভুবনেশ্বর শহীদনগরঠু নেই এস প্ল্যানেট, ইনফোসিটি, নন্দনকানন ও সহরর প্রমুখ স্থানরে বুলুছি পিঠা অন হুইল। এহাকে কেবল পিঠার সম্ভার নুহে, এহা হেউছি আম পরম্পরা ও নারী সশক্তিকরণর পরিচয়। আসন্তু এহি রজরে ওড়িশার খাঁটি পারম্পরিক পিঠার মজা নিয়ন্তু এবং সুভদ্রা শক্তির প্রয়াসকু সমর্থন করন্তু।

শুনলে সুগম সঙ্গীত। কণ্ঠশিল্পী থিলে সুরেন্দ্র কুমার মিশ্র ও মতিলাল দোরা। গীতগুলিকে রচনা করেছিলেন বীরেন্দ্র কুমার ভূঁয়া, মনোরমা মহাপাত্র ও সৌরাংশু পটনায়ক।

কার্যক্রম এর বরফে কথা চিত্র শুনবা এই গীতটি কণ্ঠশিল্পী পপুন ও সুনিধি চৌহান, গীত রচনা নীলেশ মিশ্র, সঙ্গীত নির্দেশনা প্রীতম।

কার্যক্রমে ধর গোরু কথাচিত্র শুনিবা এই গীতটি। গীতটিকে দ্বৈতকণ্ঠে গাইছেন্তি চিন্ময় ও এ আর রহমান। গীত রচনা গুলজার, সঙ্গীত নির্দেশনা এ আর রহমান।

এটি শেষ হলো হিন্দি কথাচিত্রগীতর কার্যক্রম আকাশবাণী সম্বলপুর। বর্তমান সময় দিন 10টা হওয়া যাচ্ছি। শুণন্তু হিন্দি সম্বাদ রিলে করছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর।

শ্রোতা বন্ধু শুনেছেন ওড়িয়া সিনেমা ক্ষেত্র কার্যক্রম কার্যক্রম থিয়াতে পরশুরাম কথাচিত্র শুনমা এই গীতটা গীতকে দ্বৈতকণ্ঠে থিকাইছেন সরিন আও নিবেদিতা গীত রচনা শ্রীকান্ত গৌতম সংগীত নির্দেশনা মন্মথ মিশ্রা।

কাজকন্তি হাতে রাজা ঝিও সঙ্গে হেগলা ভাব সিনেমা নু আসন শুনবা গোটে গীত গীতকে দ্বৈত কণ্ঠটি গাইছেন নিবেদিতা ও সরিন গীত রচনা শ্রীকান্ত গৌতম সঙ্গীত নির্দেশনা প্রেম আনন্দ।

ইনোসেসেলা ওড়িয়া সিনেমাগীতর কার্যক্রম আকাশবাণী সম্বলপুর ইহাদে গোটে হিন্দি সিনেমা গীতর ক্রম থি শুনমা বিজয়পথ সিনেমার গীত গীত মানুষ সুরথি সজাইছন অন্নু মল্লিক কার্যক্রমর পহেলা গীতটি কণ্ঠ দিয়েছেন কুমার সানু অলকা ইয়াগ্নিকার সাথী গীত রচনা শৈলী শৈলেন্দ্র

আলিসা চিনায় আর সাথিঙ্কর কণ্ঠ দিয়ে শুনুন কার্যক্রমের পরবর্তী গীত, গীতিকার আনোয়ার সাগর।

শেষ হল সম্বলপুরী গীতর কার্যক্রম। কণ্ঠশিল্পী মানে থিলে জিতেন্দ্র হরিপাল, মিত্রভানু বিশ্বাল, গোপাল কৃষ্ণ দাস আর গীতিসুধা মেহের। গীতমানকু লেখিলে শিবশঙ্কর প্রধান, যুধিষ্ঠির মেহের, লাল রত্নাকর সিং, শঙ্কর্ষণ মিশ্র আর ঋষিকেশ পুরোহিত। আকাশবাণী সম্বলপুর মূল কর্মা আপনমানকর পছন্দর হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম খোলা ঝরকা।

শ্রোতা বন্ধু, বৃদ্ধাবস্থা মনুষ্যজীবনর শেষ পর্যায়ে। ই অবস্থানে প্রাকৃতিকভাবে কেতেটে শারীরিক আর মানসিক পরিবর্তন হইথিসি, যেনথিলাগি মনুষ ধীরে ধীরে তার কার্যদক্ষতা হরাই বসি আর দূসরা মানকর সাহারা নেবার লাগি বাধ্য হয়ে যাইসি। এন্তা ক্ষেত্রটি আমে মানে সে বরিষ্ঠ গুরুজন মানকর মন বুঝি করি সেমানকর সেবা করবার কথা, সঠিক যত্ন নেবার কথা, তাঁকর সঙ্গে সময় বিতাবার কথা আর সে বিষয়টি সচেতন করবার লাগে সবু বর্ষ জুন মাসর 15 তারিখটি বিশ্ব বরিষ্ঠ নির্যাতনা সচেতনতা দিবস ভাবে ই দিনটাকে পালন করা যাচ্ছে। তাহলে

শ্রোতা বন্ধু, কার্যক্রমকে আকে নেমা। কার্যক্রমর পহেলা গীতকে গাইছন সুনিধি চৌহান, গীতিকার সমীর, সুর দিয়েছেন প্রীতম, কথাচিত্র ধূম।

ইয়াৰে শুনুন সোনু সগুঙ্কর রচনা, কণ্ঠ মিট ব্রোজ আর নেহা কক্কর, সঙ্গীত মিট ব্রোজ, কথাচিত্র জুড়ুয়া 2।

0: ইহাদে সুখবিন্দর সিং আর দলির মেহেন্দিঙ্কর কণ্ঠে শুনুন এই গীতটা সৈয়দ গুলরেজকর রচনা কথাচিত্র ভিক্টরি সঙ্গীত দিয়েছেন অন্নু মল্লিক।
1: Bradley getting ready to bowl to Vijay Shekhawat. Starts his runner, bowls to Vijay. Vijay walks on the pitch and has smashed the ball. It's gone high, high in the sky. It's the

শ্রোতাবন্ধু, গ্রীষ্মর হুতাশন জ্বালে সন্তাপিত ধরিত্রী চাতক পরি চাহি রই থাকে পহিলি আষাঢ়র টোপায় বর্ষাক। এই বর্ষাবিন্দু পৃথিবীক রজস্বলা করায়, উৎপাদনক্ষম করায়। বর্ষাধারার সূত্রে আকাশ ও পৃথিবীর মিলন সৃষ্টি সংরক্ষণ করে। এইপাই ওড়িশার পুরপল্লী আনন্দ উল্লাসরে পাালন করতে পিঠা পান ও দোলির পর্ব রজ। খড়াবাড়ি আম্বতটার লম্বি আসে দোলি গীতর লহরি। তাহলে এই রজ পর্ব বিষয়ে আগক আহরি কথা হওয়া। বাতায়নর আরম্ভরে শুণন্তু অল ইজ ওয়েল কথাচিত্রর গীত কণ্ঠ দিয়েছেন সোনু নিগম, সোনন কিরকিরে ও শান। গীতরচনা সোনন কিরকিরে, সঙ্গীত নির্দেশনা শান্তনু মৈত্র।

শ্রোতাবন্ধু, কুহযায় ওড়িশার বার মাসে তের পর্ব। এই পর্ব পাাল অবসরের মানিষ ভুলে যায় তা জীবনর তিক্ততা। জীবনক সুন্দর মধুর করা এই পর্ব সবু পাড়িত হয়ে থাকে। অধিকাংশ পর্ব আধ্যাত্মিকতা আধার করে সৃষ্টি হয়ে তার সামাজিক ও সাংস্কৃতিক আবেদনক অস্বীকার করা যাই পারে না। এই যেমিতি রজ পর্ব ওড়িশার এক প্রমুখ ও লোকপ্রিয় পর্ব, এহা তিনি দিন ধরে পালন করা যাই থাকে। এই পর্ব নারীত্ব, প্রকৃতি ও কৃষি সংস্কৃতির প্রতীক। তবে শ্রোতা ভণী, এথর উদিত নারায়ণ ও লতা মঙ্গেশকর কণ্ঠে শুণন্তু আনন্দ বক্সিং রচনা, সঙ্গীত উত্তম সিং, কথাচিত্র দিল তো পাগল হ্যায়।

0: ব্যতীত ভারত, ব্রাজিল, ইজিপ্ট, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সাউদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং ইউনাইটেড আরব এমিরেটস সম্মেলনীরে যোগ দেওয়া পাইঁ ফ্রান্স পক্ষরু স্বতন্ত্রভাবে নিমন্ত্রিত হয়েছন্তি। ভারত ত্রয়োদশ থর পাইঁ G7 শিখর গোষ্ঠী সম্মেলনীরে সহযোগী রাষ্ট্রভাবে অংশগ্রহণ করিবাকু যাউছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্তাকালি অধিবেশনরে অংশগ্রহণ করিবে। প্রধানমন্ত্রী এই সম্মেলনীরে বিশ্বর ভূ রাজনৈতিক ক্ষেত্রে ভারতর ভূমিকা নেই নিজের মত পোষণ করিবে। ভারত প্রশান্ত মহাসাগরী অঞ্চল তথা এক দৃঢ় অর্থনীতি সম্পন্ন এবং বিকাশশীল রাষ্ট্র ভাবে G7 সম্মেলনীরে ভারতর যোগদান এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করিব। দক্ষিণ বিশ্বর রাষ্ট্রগুলিকে সমর্থন প্রদান তথা প্রযুক্তিবিদ্যা ক্ষেত্রকে অধিক বিকশিত করা ও রণনৈতিক সহভাগিতাকে মজবুত করা নিয়ে প্রধানমন্ত্রী সম্মেলনীরে ভারতর ভূমিকা উপরে আলোকপাত করিবে। আসন্তা 21 তারিখে পালন হওয়াকু থিবা আন্তর্জাতিক যোগ দিবসর মুখ্য জাতীয় কার্যক্রম কলকাতাঠারে অনুষ্ঠিত হব বলে আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব কহিছন্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হব। নয়াদিল্লিঠারে গণমাধ্যমকে সম্বোধন করে শ্রী যাদব কহিছন্তি, চলিত বর্ষ যোগ দিবসর বিষয়বস্তু রয়েছে স্বাস্থ্যবান বয়স্কঙ্ক পাইঁ যোগ। শ্রী যাদব কহিছন্তি, বয়স বড়িবা সহিত লোকঙ্কু সুস্থ, সক্রিয়, স্বাবলম্বী এবং মানসিক ভাবে স্থির রাখিবারে যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদৃষ্টিপূর্ণ নেতৃত্ব আধারে বিশ্বব্যাপী যোগ এক জন আন্দোলনের পরিণত হয়েছে। বিশ্বব্যাপী ভারতীয় মিশন দ্বারা প্রায় 2500টি স্থানে যোগ দিবস আয়োজন নেই প্রস্তুতি জারি রয়েছে বলে মন্ত্রী শ্রী যাদব কহিছন্তি। উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেওয়ারস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের আজ প্রথম বাণিজ্যিক বিমান চলাচল আরম্ভ হয়েছে। দেশের বেসামরিক বিমান চলাচল ক্ষেত্রে এহা উল্লেখনীয় সাব্যস্ত হয়েছে। উদ্ঘাটনী সমারোহে উদ্বোধন দিয়ে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু কহিছন্তি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক দৃষ্টিকোণ আধারিত সুদৃঢ় যোগাযোগ ব্যবস্থা এবং দেশব্যাপী বিশ্বস্তরীয় বিমান চলাচল ভিত্তিভূমি বিকাশ ক্ষেত্রকু এই বিমান চলাচল প্রতিফলন করিব। এই বিমানবন্দর প্রতিষ্ঠা পাই উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থানীয় কৃষক এবং রাজ্যবাসী জমিদান মাধ্যমে সহযোগ প্রদান করে মন্ত্রী শ্রী নাইডু কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। দেশের বিমানবন্দর সংখ্যা এবে বৃদ্ধি পাই 165টিতে পৌঁছিছে। গত দশন্ধি মধ্যে বিমানবন্দর ভিত্তিভূমি ক্ষেত্র পাই 1,40,000 কোটি অধিক নিবেশ করা মন্ত্রী শ্রী নাইডু সূচনা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কহিছন্তি, দেশের মধ্যবিত্ত বর্গ রাষ্ট্র নির্মাণের গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করুছন্তি। এনডিএ সরকার সেমানকর আশা আকাঙ্ক্ষা পূরণ করিবা পাইঁ কার্য করুছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মোদী কহিছন্তি, গত দশন্ধি ধরি সরকার সাধারণ নাগরিকঙ্ক জীবনধারণ মানরে উন্নতি আনিবা পাইঁ ক্রমাগত ভাবে প্রয়াস জারি রখিছন্তি। ভিত্তিভূমি বিকাশ, সার্বজনীন সেবার উন্নতি, সুলভ তথা গুণাত্মক স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্বচ্ছ পরিবেশ এবং দৈনন্দিন জীবনরে খরচ হ্রাস করিবা নেই সরকার প্রাথমিকতা দেই কার্য করুছন্তি। বিজেপি রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন কহিছন্তি, সরকার গত 12 বর্ষ মধ্যে মধ্যবিত্ত বর্গঙ্ক আর্থিক সুরক্ষা এবং জীবনধারণ মানরে উন্নতি এবং নূতন সুযোগ সৃষ্টি করিবা লক্ষ্য নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনমূলক পদক্ষেপ গ্রহণ করিছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী নবীন কহিছন্তি, আয়কর এবং জিএসটি সংস্কার, উজ্জ্বলা যোজনা, জলজীবন মিশন, স্বচ্ছ ভারত, আয়ুষ্মান ভারত আদি বিভিন্ন পদক্ষেপ নাগরিকঙ্ক দৈনন্দিন জীবনকু অধিক সহজ তথা সশক্ত করেছি। দেশের পর্যাপ্ত পরিমাণের খাদ্যশস্য রয়েছে এবং এল নিনো পরিস্থিতি সত্ত্বে খাদ্যের অভাব রহিব না বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কহিছন্তি। নয়াদিল্লিঠারে আজি মাইন্ড মাইনি সম্মেলনীকে সম্বোধন করে অর্থমন্ত্রী কহিছন্তি, চলিত বর্ষ স্বাভাবিকঠার কম পরিমাণের মৌসুমী বর্ষা হওয়া নিয়ে আশা করা যাচ্ছে। তবে খরিফ ঋতু ফসল পাইঁ দেশের পর্যাপ্ত পরিমাণের সার উপলব্ধ রয়েছে বলে সে কহিছন্তি। আগামী রবি ঋতু পাই আসন্তা নভেম্বর মাসর সার যোগাণ আরম্ভ হব বলে অর্থমন্ত্রী সীতারমণ সূচনা দিয়েছন্তি। আকাশবাণীর দ্বৈভাষিক ফোন ইন কার্যক্রম পব্লিক স্পিক্রে আজ রাতে 9:30 স্বাস্থ্য সুরক্ষা পাই যোগর উপকারিতা শীর্ষক আলোচনার প্রচার করা যাবে। যোগ বিশেষজ্ঞ অনিতা কৌশিক এবং কমল কিশোর আলোচনায় অংশগ্রহণ করবে। কার্যক্রম সময় শ্রোতামানে সেমানকর প্রশ্ন পচারি পারিবে। এথিপাই সেমানকু 01 2371 7117 2331 4444 2331 0481 এবং 23717106 নম্বরকু ডায়াল করিবাকু পড়িবে। ଏହା ବ୍ୟତୀତ ଶ୍ରୋତାମାନେ 9289094044 ନମ୍ଘରକୁ ହ୍ୱାଟ୍ସଆପ୍ ଏବଂ ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମ ଏକ୍ସରେ ହାସ୍ଟାଗ୍ ଆସ୍କ ଏଆଇଆର୍ ମାଧ୍ୟମରେ ପ୍ରଶ୍ନ ପଚାରିପାରିବେ। ଫିଫା ଫୁଟବଲ ବିଶ୍ୱକପ୍ ପ୍ରତିଯୋଗିତାରେ ଆଜି ଖେଳାଯାଇଥିବା ଗ୍ରୁପ୍ ଏଫ୍ ପର୍ଯ୍ୟାୟ ମ୍ୟାଚ୍ରେ ସ୍ୱିଡେନ୍ ବିଜୟୀ ହୋଇଛି। ମେକ୍ସିକୋର ମୋଣ୍ଟେ ଷ୍ଟାଡିୟମ୍ଠାରେ ଖେଳାଯାଇଥିବା ଏହି ମ୍ୟାଚ୍ରେ ସ୍ୱିଡେନ୍ ଟ୍ୟୁନିସିଆକୁ 5-1 ପରାସ୍ତ କରିଛି। ପୂର୍ବରୁ ଗତକାଲିର ମ୍ୟାଚ୍ରେ ଜର୍ମାନୀ କୁରାସାଓକୁ 7-1 ପରାସ୍ତ କରିଛି। ନେଦରଲ୍ୟାଣ୍ଡସ୍ ଏବଂ ଜାପାନ ମଧ୍ୟରେ ମ୍ୟାଚ୍ 2-2 ଅମୀମାଂସିତ ଭାବେ ଶେଷ ହୋଇଛି। ଆଜି ଗ୍ରୁପ୍ ଏଚ୍ ପର୍ଯ୍ୟାୟ ମ୍ୟାଚ୍ରେ ସ୍ୱେନ୍ ଏବଂ କାବୋଭର୍ଦ୍ଦେ ମଧ୍ୟରେ ମ୍ୟାଚ୍ ଖେଳାଯିବ। ଭାରତୀୟ ପାଣିପାଗ ବିଭାଗ କହିଛି ଓଡ଼ିଶା ସମେତ ଝାଡ଼ଖଣ୍ଡ, ବିହାର, କର୍ଣ୍ଣାଟକ, ତେଲଙ୍ଗାନା, ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶ, ପଶ୍ଚିମବଙ୍ଗର ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳ ଏବଂ ଛତିଶଗଡ଼ର ଦକ୍ଷିଣାଞ୍ଚଳ ଓ ମହାରାଷ୍ଟ୍ରର ବହୁ ଅଞ୍ଚଳରେ ଆସନ୍ତା 5 ଦିନ ମଧ୍ୟରେ ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ମୌସୁମୀ ବାୟୁ ପ୍ରବେଶ କରିବ। ଏଥିପାଇଁ ପାଗ ଅନୁକୂଳ ରହିଥିବା ବିଭାଗ କହିଛି। ଆମେରିକା ଓ ଇରାନ୍ ମଧ୍ୟରେ ଯୁଦ୍ଧ ସମାପ୍ତି ନେଇ ଚୂଡ଼ାନ୍ତ ପର୍ଯ୍ୟାୟରେ ପହଞ୍ଚିଛି ବୁଝାମଣା। ଆସନ୍ତା ଶୁକ୍ରବାର ଜେନେଭାଠାରେ ସ୍ୱାକ୍ଷରିତ ହେବ। ବୁଝାମଣାକୁ ସ୍ୱାଗତ କଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ସମେତ ଜାତିସଂଘ ମହାସଚିବ ଏବଂ ବିଶ୍ୱ ନେତୃମଣ୍ଡଳୀ। ଫ୍ରାନ୍ସର ଆଭିଏଣ୍ଟରେ ଆଜିଠାରୁ ଆରମ୍ଭ ହେଉଛି 52ତମ G7 ଶିଖର ସମ୍ମିଳନୀ। ଆସନ୍ତାକାଲି ଯୋଗଦେବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। କୋଲକାତାଠାରେ ଅନୁଷ୍ଠିତ ହେବ ଆନ୍ତର୍ଜାତିକ ଯୋଗ ଦିବସର ମୁଖ୍ୟ ଜାତୀୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏବଂ ଫିଫା ବିଶ୍ୱକପ୍ ଫୁଟବଲ ପ୍ରତିଯୋଗିତାରେ ଟ୍ୟୁନିସିଆକୁ 5-1 ପରାସ୍ତ କଲା ସ୍ୱିଡେନ୍। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
1: Good afternoon. This is Akashvani and I am Valsa Williams with the midday news. The headlines. Prime Minister Narendra Modi holds talks with his Slovak counterpart Robert Fico in Bratislava today. 52nd G7 summit set to begin in French city of Evian this evening. Prime Minister Modi to participate in outreach sessions tomorrow. India welcomes peace deal between Iran and the United States, says it will help restore peace and stability in the region. Sensex jumps over 1,100 points as global crude oil prices tumble up to over 4% amid US-Iran peace deal. Union Finance Minister Nirmala Sitharaman assures adequate buffer stock of food grains in the country despite El Nino conditions. United Kingdom announces social media ban for children under 16. And in FIFA World Cup 2026, Spain to take on Cabo Verde in Group H clash at Atlanta Stadium in the United States this evening. Prime Minister Narendra Modi is currently holding talks with his Slovak counterpart Robert Fico in Bratislava, the capital of Slovakia. Both the leaders met at the Bratislava Castle for their bilateral engagement. Earlier, Prime Minister Modi was accorded a guard of honour in presence of his Slovak counterpart. Mr. Modi said this visit provides an opportunity to deepen India-Slovakia relations and explore new avenues of cooperation between the two countries. Details from our correspondent.
2: Prime Minister Narendra Modi will attend a lunch hosted by Slovak Prime Minister Fico in a short while. Both Prime Ministers will lay a wreath at the tomb of the unknown soldier. Sri Narendra Modi will also attend an onboard cruise meeting with selected Slovak business leaders alongside the Slovak Prime Minister. Smithy M. Palluruthi, Akashvani News from Bratislava.
1: This is the first ever visit by an Indian Prime Minister to Slovakia since its independence in 1993. The visit reaffirms India's commitment towards strengthening its bilateral relationship with Slovakia in various sectors, including trade, investment, and automobile and railway manufacturing. Upon his arrival in Bratislava, Mr. Modi was given a warm welcome and accorded traditional Slovak hospitality. The French city of Evian is all set to host the 52nd G7 summit beginning today. The meeting is getting underway with a significant positive development as the US and Iran have finalized a deal to end their 107-day war and reopened the Strait of Hormuz, the narrow waterway used to ferry 1/5 of global oil supplies. Leaders of G7 countries, including France, the United Kingdom, Germany and Italy, have welcomed the development. In a joint statement, the leaders of France, the United Kingdom, Germany and Italy said the urgent reopening of the Strait of Hormuz with unconditional and unrestricted freedom of navigation is essential. French President Emmanuel Macron will formally welcome leaders of the G7 countries.

একুণা সম্প্রদায়ের বাড়েটে মহাপুর মানালি ধর্মে বেলায় আস আর্গাল দাস এত্তাল দাস জিতির নেয়রাল দাস ভল মন্দ ছন্দ কপট সাহায্য সহযোগ নে যাহা ভি কামালনার ন্যায় চিয়াগে লাগান আসমিতি এরাল দাস আদগে লাগানতা ই কুণা সম্প্রদায়ের নেখে অনিষ্ট কামাগে লাগান আকভর পলনার মানা আর সরল বিশ্বাসীরু প্রকৃতি দূসরা আলারগে যেন্তা ভল মান যেন্তা সুখ শান্তিনু রস আদগে লাগান ভিতম চেষ্টা কামনার আউ প্রকৃতিরে ই কুণা সম্প্রদায়ের গে যেন গীতু আতলি ই কুণা সম্প্রদায়ের গে যেন বাদ্য আতলি আর যেন প্রকার নৃত্য আতলি অন্য তাম নিজ জীবন সামিল কামনার আর অন্টা সুখী জীবন যাপন কামাগে লাগান চেষ্টা কামনার।

0: দেবতাসীন ধরম বেলাস মানালা সেমে আরাধ্য দেবতাস না দুধ ধরম বেলাসীন এম পূজা কামদাম এবং নিজর নিজর তার মানে যে গোত্র গুঠিয়াছিলি এমে পিতৃধিহনটা বাড়কা পূজা দুন বিভিন্ন প্রকার যে বড় গুঠিয়াতলাম এম নাইগা পূজা বি কামদাম জঙ্গল উলাদিন কামদাম এম বিভিন্ন প্রকার এমে তার মানে পূজা আর্ধনা প্রকৃতি মিয়া এম কামদাম ইদ মানালি এমে পরম্পরা দুন
1: আচ্ছা হলে আরুণটা কথা যে ইর যেতেবেলে বারচার আউ ইয়া ফয়লারার আউ রালনার তো ধীরে ধীরে তাম নামে জীবন জীবিকা বন আকে হওয়া গে লাগান কিছু তো ওটা ধন্দা কামত কিছু ওটা নালখুনটা কামত হলে নাম উজ্জ্বল করছি হলে নামে এই কুণার গে প্রকৃত মৌলিন্তি এন্দির এন্দির তামে কৌলিক বৃত্তি যদি নাম বোধ তাম এন্দের কামালিয়ার আর চাল রালিয়ার একানে একানে চাল রালিয়ার
0: নিশ্চিত হারে পহলে তাই এর জঙ্গল নু রালিয়ার জঙ্গল নু এন্দের ঘে তাঙ্গে প্রমাণ বিয়াতিলি নামে যেন নায়গা পূজা কামালদাত আদিন ভাকা নাদুন পূজা কামনার আসান ভাকা নাদুন এদের পূজা কামনার যেতেবেলে জঙ্গল তরনার হেনা মানু ডাড়া গুঠিন বাসনার্থী না অলিকাই দুন সঙ্গে সঙ্গে তার মানে আর নাদু ঘে এতক অন্টা মহত রাজা আর অলিকাই সঙ্গে সঙ্গে এবং আসান চাষ কামনার বিভিন্ন প্রকার তার মানে যেন বালনার গুর্জি মাড়িয়া করি এনে করি চাষ কামালিয়ার এবং আকুন্তা আধুনিক পরম্পরা বার্চা দিন সাফার চাষ কৃষি মিয়ার আচার হেসু মিয়ার আচার হেসু চাষ কামালার এবং ধীরে ধীরে আকুন এরা খাতারলি হাত দু বছর বি টিকে শিক্ষিত মানজারিন পাট পটর পাটচারিন এবং চাকরি বাকরি বি কামালনার কিছু
1: ধীরে ধীরে সময়া পরিবর্তন মানালি আর পরিবর্তন গে ধারানু আজ্ঞা তা আমি পরিবর্তন মানতে মানালার হেলে নামে যেন ইতিহাস বন্ধা নিশ্চিত ভাবে আহানা কথা আজকে লাগা নিমেন্তি মেনাল দান যে
0: বড়িয়া বড়িয়া
1: হাত দু বছর রাতলার কা নামে যেন ভাই ভনি রাতলার কি আহর চাপল দিগিরি তা আরুনটা কথা যে ইর বারচার ইনে চাস নানজার হে প্রকৃতি তুমি তুমি পারম্পরিক যদি অন্না মোহনাবন বধ যাহা মৌলিন্তির আচা আর আকুন তো ধীরে ধীরে বাড়ালি আর ধীরে ধীরে পরিবর্তন মানালি পরিবর্তন তো মানো বাকি পহেলা নামে ই কুহা জাতি আর এদের এদের অনালিয়ার মহালিয়ার একানে তুমি পিনন উড়ন একানে রাচা ইদগে কিছু তথ্য হনে আতলি কে
0: বাকি তথ্যতা নিশ্চিত ভাবে আতলি তেঙ্গাল কান নাম প্রকৃতি মিয়া কুহার বিশেষ নির্ভর কামনা এবং আকুন যেন নাম প্যান্ট কুর্তা আত্মাল্লাত কা চিড়া আত্মাল্লাত আর সময় নু আর সবু মাল্লা রানা তামে জঙ্গল নু তা বাস কামালিয়ার পশু পক্ষী শিকার কামালিয়ার কিছু কিছু আড্ডা নু হো তা মানে মাড়িয়া ফাড়িয়া কুড়ি কামালিয়ার আন্য হিসাব নু আর চালালিয়ার বিশেষ করে তাম জঙ্গল মিয়া নির্ভর কামালিয়ার আর নামে নাদুন মিয়ার কুণারকে নাদু সাফাত জঙ্গল পর্যবেশিত সাফাত
1: তা ইনে হেকরি নামে প্রকৃতি সঙ্গে সম্পর্ক আতিলি আকুন ভি আতিলি আর নামে ওটা কর্তব্য মান্না কথা যে প্রকৃতি সঙ্গে নামে যে সম্পর্ক আতিলি আর সম্পর্ক বন ঠিক হিসাব নাম সন্তুলিত কমি করি ইয়ত হলে শেষে আর ওটা কথা নিমতেঙ্গর যে নামে যে ভবিষ্যৎ বংশ ধর বারালনার গুঠি আর নামে ইতিহাস বন আহানা ইয় জরুরি বলি করি নাম ভাবত এদের বর ই বাবদে
0: নিশ্চিত ভাবরে ভাষাদ মানালি ওটা সমাজটা সাফার এদিন বারকা জিনিস ভাষা যদি উজ্জিয়া আর সমানতা সংস্কৃতি বি উজ্জ আর সমানতা পরম্পরা বি উজ্জ এদের ঘে ভাষা যদি বুড়া কেরা নামে পরিচয় বি বুড়ো কদন তেণু তার মানে উজনা রানা নিহাতি জরুর দিন এদের ঘে ইদান যদি নাম বুড়ো ক নামে ভবিষ্যৎ বংশধর আর নাম একা নাদুন পূজা কামদাত একা এদের কামদাত ইদান আরু আহা পড়লর তেণু যা হোক ধন্যবাদ জন আকাশবাণী সম্বলপুর ই যে কার্যক্রম অচিকিছি বড়িয়া কার্যক্রম এম বহু সময় নু চিন্তা প্রকট কামদাম যে মানলা ইন্না ভাষাত বুড়ার কালি কিন্তু কুণার গেতান আমি লিখিত কিছু মানলা দিন সাফাত মানালি বয়োজ্যেষ্ঠ আলার গুঠা যাহা তেঙ্গনার আদিন মেনা মেনা করি ঈদ কার্যক্রম ই কাতলি এখন কিছু কিছু আড্ডা নু রিসার্চ কামালনার তেণু নিশ্চিত ভাবে ইন্না যে কার্যক্রম অচিকানার বহু বড়িয়া কার্যক্রম ই কার্যক্রম এসকে আগলি আহরি সুন্দর মানো বহুল ভাবরে মানো এবং কুণার গে যেন ভাষা সংস্কৃতি এসকে উজ্জ্বলর ইদিহে লাগান আকাশবাণী সম্বলপুর ধন্যবাদ ধন্যবাদ
1: আকাশবাণী সম্বলপুর তার্তি ভিল নিম বার্চকার আর ইন্না নামে কুণার গে যেন ইতিহাস আতিলি আবদ নামে সামাজিক চালি চলনি নামে জীবনধারা বন আগলি হোনাগি লাগান একানে প্রভাব চিচকিচি और नाम

জননী কথাচিত্রর এই গীতটি শুনন্তু। কণ্ঠশিল্পী অনুরাধা পোড়ওয়াল, গীতিকার নিজাম, সঙ্গীত নির্দেশনা ভুবনেশ্বর মিশ্র।

हो मोर गजरा माली আরে গেল বছর ঘরে তুই বড়িছু বলি করি বলি মুই গরল হেলি গেঞ্জি গেঞ্জি কথা দেউছু গালি কাই দেউছু গালি দেউছু গালি।

শ্রোতা বন্ধু, আম ভারত এবে বিকাশ যাত্রারে আগুকু বড়ুছি। প্রতিটি ক্ষেত্রে বিকাশর ধারা দ্রুত হেউছি, আউ এথিরে যুববর্গঙ্গ রহিছি অধিক যোগদান। আম কেন্দ্র সরকার চাষী, মহিলা, যুববর্গ, গরিব তথা পছুয়া বর্গঙ্কু অধিক প্রাধান্য দেউছন্তি। এমানকর সর্বাঙ্গীন বিকাশরে দেশর বিকাশ বলি কোহা যায়। সরকারঙ্কো বিভিন্ন যুবকেন্দ্রিক যোজনা মাধ্যমরে যুববর্গ এবে সশক্ত আউ

0: 2411231। চালুন কথা আমার আমার পহিলা শ্রোতা সঙ্গে। হ্যালো হ্যালো,
1: নন্দনানী জোহার।
0: জোহার, কে কৌছন ভাই?
1: হ্যাঁ, সোহল কুমার সাহু কৌতিনি, গ্রাম পোস্ট বনি ভাইয়া, বিয়েপুর জেলা বরগর রু।
0: ও, কেনতা আছন?
1: মুই তো একদম বড়িয়া, মোর তো জানানি, আপন কেনতা আছন?
0: আমি বি ন বহুত বড়িয়া আছু।
1: ও নানি, আর আপন মান কথা কথা লাগলে আমকু শ্রোতা মান বহুত বড়িয়া লাগি আছে নানি।
0: বহুত বহুত ভাল লাগছে আমকু বি আপন মান কর সাথে কথা লাগি করি। আ কানে চালিছে ইহা দেখুন?
1: ইয়াদে কানে চলবা নানি, দেন নম্বর কি সংসার র প্রোগ্রাম স্টার্ট হে লাগি তো ফোন লাগার আমুল কোনি, আর পয়লা কল মোটা লাগলা সেদিনে বহুত।
0: যা হো, বহুত বড়িয়া, আপন বহুত ভাগ্যবান আন যে আপনকর পয়লা লাগি গলা নি কে।
1: আজ্ঞা আজ্ঞা, আউ রজ সংক্রান্তি লাই আজ আপনকু মুই শুভেচ্ছা ও অভিনন্দন জানুছে, আউ আকাশবাণী সোনপুর সব কর্মকর্তা শ্রোতা মানকু বি মোর অভিনন্দন।
0: ধন্যবাদ ধন্যবাদ, আপন মানকু বি আমার আড়ু বহুত বহুত অভিনন্দন রজর লাগি। আউ রজ তো জানিছন আমার চাষী মানকর গুটে ইয়াড়ে বি আমার বড়েটে তিহার হিসাবরে মানসু নি কে।
1: হ্যাঁ আজ্ঞা, মানসুন আমি পূর্ব ওড়িশার তো তাকর বহুত ধুমধামে পালন করছ। হ্যাঁ
0: হ্যাঁ,
1: আর আমার এই পশ্চিম ওড়িশার বেলা কেন করছো নানি, তিন দিন যে আমার আছে, তিন দিন কে কিনি পূজা পাঠ তো আমার নেই চলে, তিন দিন কে আমি কোনসি তার মানে এন্তা কাম নে করি কি, আমি তিন দিন মানে করি আউ তারপরে আমার চাষ কাম যেন্তা টিকে ট্রাক্টর জুতা জুতি কাম এটা কাম লাগবা নানি।
0: আমার সে লক্ষ্মী বুড়ো সলা পরে যাই করি মাটি মা শান্তি হলে যাই করি আমার সব ক্ষেত কে জিমা নেই গায়।
1: জমি কে জুতা জুতি করি রেডি করে রাখিছু, আর ঠিক সময় আনে ধান বুনা বুনি করমা না
0: করবে। হ্যাঁ, বলে কিসমটা ভল করি কিসম দেখি করি করবে বলে হেবা নি কে। আর জেনতা জেনতা করবার কথা আমার বিহন বিশোধন করবার কথা সব হে সব দেখি করি করবে জানিছন তো, আর নি কে কারণ কই
1: নিয়াতি নানি, আর আমি কৃষি সংসারে সব শুনুছু আর সব কাম রে লগো ছবি চাতি মান করলে বহুত কিছু কার্যক্রম মানে বি দৌছন, নাটক মানে বি দৌছন।
0: হয়
2: সুবর্ণপুর
0: নু ভাই কেনতা আছন? হ্যালো, ভাল আছন? আর কানে চালিছে কো নিহা দে?
2: আরে কানা ট্রেন তো লাগা দাবি চালিছে।
0: কা বলে?
2: ট্রেন তো দাবি চালিছে, ধান কাটা গুড়ি তো সামলা না দাবি, ট্রেন তো দাবি চালিছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ইহা দে আমার কার্যক্রম আপন শুনুছন কি নাই?
2: হ্যাঁ শুনে যা যা,
0: সব কার্যক্রম শুনছন?
2: হ্যাঁ শুনে শুনে যা।
0: কেনতা কেনতা লাগছি কিছু মত দৌন আপন, কেনতা করমা আকে বি
2: চিঠি পত্র লাগরে আমি সব জানাছি আপনকে।
0: বেলে আমার কার্যক্রম নু কিছু শিখবার কে পাউছন বলুন নেই কে? আপন মানকর লাগি তো এইসব কার্যক্রম হে, আর আজকা আপনকর ফোন বি লাগলা কথা হেলা, আর ফের ফোন করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজ্ঞা, জোহার। হ্যালো,
3: হ্যালো
0: হ্যালো, জোহার আজ্ঞা, কে কৌছন?
3: জোহার জোহার, নাগেনপালে ডোলামনি সে।
0: হ্যাঁ, কানা না কইলে?
3: ডোলামনি সে নাগেনপালে।
0: আচ্ছা, কেনতা আছন?
3: বড়িয়া, আপনার সমস্ত কেনতা আছন?
0: আমি বি বহুত বড়িয়া আছি সমস্তে, আপন মানকর সাথে কথা লাগলে তো আরি ভাল হই যাইছো আমি নেই কে। আগর লাগি ফের চিন্তা করুথবে নাই কে আগকে ফের
3: বর্ষা বর্ষে বোরিং ভরঙা আছে, পলাপলি পকা হবে।
0: হ্যাঁ ବେଲେ କିଛି ସରକାରୀ ସାହାଯ୍ୟ ନେଇଛ।

0: সরকারী যে লোন থিসি আমার যে কিছু নেইছন? আচ্ছা নিজের সব বলুন নেই কেন ভাল ভাল সেটা গোটে মুড়ে মুড় বথায় গোটে নেই কেন ঠিক কথা হো হো আমার কার্যক্রম এটা শুনু থা না আমাকে মত দেবে না হো আজ্ঞা রহুছু নমস্কার হ্যালো
1: হ্যালো
0: জুহার কে কৌছ কেনতা আছো ভাই আমি বি বহুত বড়িয়া আছু আমার কার্যক্রম শুনুছ গীত শুনছন বেলে ইহাতে পদে গীত শুনমা কে হ্যাঁ সম্বলপুরী গীত শুনমা আউ কেনতা কানা করুছন আপন কহুন টিকে আপনকর বাবদ থি আমার কার্যক্রম এটা শুনু থাও না আমাকে ফের ফোন করবে আজ্ঞা জুহার হ্যালো হ্যালো জয় সীতারাম কে কৌছন
2: রবীন্দ্রনাথ মেহের মহনাকটা ভেড়ান ব্লক বরগড় জিল্লা নু কৌছন
0: বরগড় নু কৌছন রবীন্দ্র ভাই কেনতা অছন
2: ভাল আছে আয়ার প্রবল গরম হউছে
0: গরম তো হউছে নিশ্চয় যে গরম কহলে বি তো আমি তো চাষিবাসি লোক কাম করমা নিশ্চয় নাই কে
2: হ্যাঁ হ্যাঁ আজ্ঞা ধান গুটি তো সরি যাই কি সব ধান সুখা সুখি করি করি বি দেই দিয়া গলা ন
0: হয় ইহাদে ফের আকে কানা করবে যে সেরা
2: তাহলে ফের কি জব করমা
0: ফের চিন্তা করবে নাই কে আগর কথা ফের
2: আজ্ঞা
0: পশ্চিম
2: ওড়িশার লোক আমি রজ নাই মানু বাকি তিন দিন মানসু কাল তো পহলা রজ গলা ন আজ রজ
0: সংক্রান্তি
2: হইছিলা সব অরুয়া ভাত ডালি তরকারি হইছিলা লাগলা পাইলু তারপরে কালকে ভুই দহন কালকে তো চাষ বাস হল বলদ কিছু নাই
0: সব ঠিক কথা
2: তারপরে ফের উজোগ বর্ষা বর্ষি হলে উজোগ করমা আজ্ঞা আর এবে তো দুই তিন দিন হউছে আমার বাড়িরে মূলা শাক বুনিছ আজ্ঞা বর্ষা বর্ষি হবা কাঁ বলি করি
0: আচ্ছা হ্যাঁ বলে আগে ফের চিন্তা করুন কেন্দা কেন্দা করি ভল করি করবে চাষটা ভল করি হো সমস্ত যে সুবিধা আছে খরা দিনে তো এটা জরুরি আর ভাল করে হো সমস্ত চাষ বাস টিকে হো ঠিক আছে আজ্ঞা ফের কথা হামা হ্যাঁ হ্যাঁ তারপরে গীত পদে শুনমা ফের হো জুহার
2: জয় সীতারাম জয় সীতারাম।

0: এই গীতটাকে গাইলে বাইলোচন মল্লিক আর লিখিলে নরেন্দ্র কুমার দাস ইহাদে ফের আমার কি ফোন করুছেন শুনমা। হ্যালো
1: হ্যালো ম্যাডাম নমস্কার।
0: নমস্কার, কি কইছেন ভাই? বহুত খুশি লাগুছে আপনার কথা শুনিকরি। যা হো, এত দূর আমার সঙ্গে সম্পর্ক আপনার রাখিছেন যে বহুত বড়িয়া কথা। হ্যাঁ হ্যাঁ, আর চালছে কহুন? আজি আজি রজ সংক্রান্তি, আজ রজ মানুছন কি নাই আপন?
1: নাই নানি, আমি সেটা নাই মানু নানি।
0: আচ্ছা,
1: ওই আমার তো নোয়াখাই পর্ব বড় নানি।
0: হ্যাঁ, আমার তো নোয়াখাই
1: এমন কত নানি, আমার তো সেটা নাই নানি।
0: হ্যাঁ, হেলে বি সংক্রান্তি আজি আয় বলে তো ভোগ টিকে পাইতবে নাই কে? হ্যাঁ
1: নানি, সেটা ঠিক ঠিক।
0: হ্যাঁ হ্যাঁ, তারপর দিন আমার যেটা আছে বসুমতী স্নান লক্ষ্মী বুড়া যেটা বলুছু সেটা সলা পরে আমার ফের চাষ বাস কাম আরম্ভ করমা।
1: বঢ়িয়া
0: পাক করুছন বলুন নাই কে? কালির লাগি সজবাজ হয়ে করে রইলেন না?
1: আমার
0: কার্যক্রম শুনুছেন তো? জুহার, কি কইছো ভাই? হ্যালো, কি কইছন?
2: মন্টু ঘড়াই কইছি।
0: হ্যাঁ মন্টু ভাই, কেনতা এতে ধীরে কেনতা কথা কউছন? গরম বহুত লাগুছে কে? হ্যাঁ
2: আইয়া প্রবল গরম হউছি।
0: হ্যাঁ দেবগড়ে বি বহুত গরম নেই কে?
2: আইয়া
0: কেন তো সব আরে গছ পথর জহ টিকে আর গরম জহ লাগুছে।
2: হ্যাঁ জোর গরম হয়ে গেছে।
0: হ্যাঁ আর কেনতা কানা করুছ নি হাদে কহুন?
2: আ কাম মোটা কিছু নাই।
0: আরে কানা আপন চাষ বাস করছন তো?
2: আইয়া
0: হ্যাঁ বলে ইহাদে তো তিন দিন ছুটি আছে, ইহাদে কিছু কাম নেই। হ্যাঁ বলে আপন চাষ বাস লাগি আগর আগর লাগি কান কান চিন্তা করছেন কহুন? না
2: হেনতে তো বর্ষা লাগি বলে চিন্তা আছে।
0: হ্যালো, হ্যাঁ আগে আমকে ফের ফোন করবে?
2: আজ্ঞা
0: আজ্ঞা। হ্যাঁ জোহার
2: জোহার।
0: হ্যালো
3: নমস্কার, সুদাম
0: ভাই। হ্যাঁ সুদাম ভাই জুহার।
3: নমস্কার,
0: কেনতা আছন?
3: ভাল ভাল
0: ভাল আছন?
3: হ্যাঁ
0: হসিনু জানা পড়ুছে আপন ভাল আছন বলি করি। আর কেনতা কানা চালিছে কোন?
3: খরারে আর কানা সব তো চাষ প্রস্তুতি সরান হলরা ধরি।
0: হ্যাঁ নে খরা তো আমকে তো খরা হচ্ছে আপনকর গায়ে দামুর যেন রক্ষিছন সেমানকে খরা নু রক্ষা করবার লাগি কিছু কিছু উপায় করিছন কি নি?
3: না পানি সফিসিয়েন্ট দেয়া হয়েছে, গোধা গোধি করবার লাগি দেয়া হয়েছে।
0: হ্যাঁ গোয়ালটাকে গোয়ালটাকে ছাই করি কি রক্ষিছন কি নি? হ্যাঁ হ্যাঁ, সেমানে তো কিছু কথা কই নাই পারি আমকে, আমি জানি নাই পারু বলে আমকে হি বুঝি করি করবার কে পড়বা। আমি গরম লাগুছে বলে গায়ে দামুর মানকে বি পশু পক্ষী মানকে বি টিকে তাঙ্কু বি গরম লাগুথবা, পাইন পুনা টিকে ঠিক হিসাবে দউথবে বলে ঠিক আছে নি কে? হ্যাঁ
3: হ্যাঁ।
0: আর চাষবাসর কথা চিন্তা করিছন কানা কিছি আকে?
3: কা বলে
0: চাষবাসর কথা কেনটা চিন্তা করিছন? ইয়াদে তো বন্ধ থা নি কে কাম
3: তারপরে এটা কম বর্ষা বলি করে কহুছে এথর টিকে কম বর্ষা হওয়া বলি করে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
3: সেদিন লাগে তা মানে ছোটিয়া ধান মান বি আমরা করবার যোজনা আছে
0: হ্যাঁ ঠিক আছে আপনকর চাষবাস কেনে করি ভাল হবা সেটা চিন্তা করবে ও ভালই করি হো ফের কথা হামা
3: হ্যাঁ
0: আজ্ঞা জোহার
3: জোহার
0: হ্যালো
4: হ্যালো নানি জোহার
0: জোহার এ বুয়া বহেন কে
4: ସଂକ୍ରାନ୍ତି ଲାଗି ଆପଣ ମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛେ ସବୁ ଶ୍ରୋତା ଭାଇ ବହିନ ମାନଙ୍କୁ ଆଉ ସମସ୍ତଙ୍କୁ ଜଣାଉଛେ
0: ଧନ୍ୟବାଦ ଆମର ଆକାଶବାଣୀ ତରଫରୁ ବି ଆପଣଙ୍କୁ ବି ବହୁତ ବହୁତ ଶୁଭେଚ୍ଛା ରଜ ସଂକ୍ରାନ୍ତି ଲାଗି ଆଜି କାଣ କରିଥିଲେ ରଜ ସଂକ୍ରାନ୍ତିରେ କେନ୍ତା କରି ମନାଲେ ଭାଲ
4: ନାଇଁ
0: ନାନୀ ହୁଏ
4: ବରଗଡ଼ ଆଡେ ଆମର ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶା ତ ଆମେ ଏଇ ତିନ ଦିନ ଖାଲି ପୂଜା ପାଠ ନାଇଁ କରୁ ପୂଜା ପାଠ ତ ନାଇଁ କରୁ ଆଉ ତାପରେ ତ ହେନ୍ତି ଆମର ଘରେ ବି ହେନ୍ତି ନାଇଁ ଖାଉ ଆଇଁଷ ଜିନିଷ ବି ନାଇଁ ଖାନ ଏଇଟା ତିନ ଦିନ ତାପରେ ଆଉ ଆଉ ତ କିଛି ନାଇଁ ମାନବାର ଆମର ତ କିଛି ନାଇଁ ପିଠାପଣା ବି କିଛି ନାଇଁ ଆଉ ତାପରେ ସେ ବସୁମତୀ ସ୍ନାନ ଦିନ ଆମେ ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ସ୍ନାନ କରାମା
0: ସବୁ ଲକ୍ଷ୍ମୀ ପୂଜା ହବା ନେଇ କେ
4: ଲକ୍ଷ୍ମୀ ପୂଜା ହବା ତାଙ୍କର ପୂଜା ହବା ଜାଣ ଭୋଗ କରମା ଆଉ ସମସ୍ତେ ଟିକେ ମୁଡ଼ମୁଡ଼ା ଧୋଇ କରି ସେଦିନ ଏଇଟା ବସୁମତୀଙ୍କର ତ ତାଙ୍କର ବୋଲି ସମସ୍ତେ ସବୁ ନାରୀ ମାନେ ବି ସମସ୍ତେ ସଫା ସୁଫି ହେସନ୍ ସମସ୍ତେ ସଫା ସେ ମୁଡ଼ମୁଡ଼ା ଧୋଇ କରି ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ପୂଜା କରମା ତାଙ୍କୁ ବଧେଇ ବୁଧା କରି
0: ଆମେ ଏନ୍ତା ହିସାବରେ ମନାମା ଆଉ କାଣ ଆମର ପରବ ନାଇଁ ହେଲେ ବି ଆମେ ସେ ପରବଟାକେ ସମ୍ମାନ ଦେମା ନେଇ କେ
4: ପରବଟାକେ ମାନମା ତ ବସୁମତୀ ମାଙ୍କର ବିଶ୍ରାମ ହେ ତାଙ୍କୁ କିଛି ନାଇଁ କରନ୍ ଚାଷୀ ମାନେ ବି ତାଙ୍କର କିଛି ଲଙ୍ଗଳ କିଛି ବି ନାଇଁ କରନ୍

0: ভগবান, বসে
1: এই গর্তটা ভারি গভীর,
2: এ লোকটাকে বঞ্চিবাকু পড়িব।
1: নাই নাই নাই,
2: তাকে উপরকু টানিবা।
1: নাই নাই নাই, তাকে বাহার করু করু, আমি যদি গলি পড়িবা।
3: যদি পড়িবা না, লুগাপটা সব খারাপ হয়ে যাব, অফিস যাবাকু পড়িবনি।
0: আজ্ঞা, কেহি জনে হলে মতো উঠাই দিও আজ্ঞা, বিপদরু মতো রক্ষা কর, কেহি জনে হলে দয়া কর, তুমি হচ্ছ মোর ভগবান, মতো বঞ্চাও। এই
2: রাস্তার মধ্যে কোন সব করছো? হ্যাঁ, আরে ট্রাফিক জাম হচ্ছে। আরে যাওনো কাই, আগুন গটরে পড়ে যা, মনুষ্য করে দেখি না, যাও যাও। আরে কর, এটি কোন যাত্রা হচ্ছে? যিব না লাঠি চাল করবি?
0: মতো বঞ্চান্তু পুলিশ বাবু, পুলিশ বাবু মতো বঞ্চান্তু, মতো বঞ্চান্তু।
2: কেবে হ্যাঁ, ভিক মাগিবার গোটে ভালো বাট ধরছু, আর তো ভলিয়া লোক গুড়ু মু ভালো করে চিনছি, জানি শুনে গটর ভিতরে পড়ি যাইছু। না
0: মু জানি শুনে পড়িনি পুলিশ বাবু, অন্ধারে দেখি পারিনি, রাস্তারে বি লাইট নথিলা, যাও যাও বড়ি গালি বলি যাও, মতে উদ্ধার কর, মতে টিকে উপরকে উঠাই দিয়া, মতি বলা বঞ্চাই দিয়া, পুলিশ বাবু মতে বঞ্চাই।
2: বদমাস, এবে জানিলি তু গাঁরে হইজা লগে ব্যবস্থা করছু, পানি পাই ভাঙ্গিব নাই। আর তো ভলিয়া কেতে লোককে মু দেখিছি, তু নিশ্চয় বিদেশি গুপ্তচর। হেরি এই, তা ভিতরে কোন সব করছো?
0: পুলিশ বাবু, মু কোনসি গুপ্তচর নুহে, মু তো জনে মামুলি গরিব লোক। হজুর, মু জনে গরিব মুলিয়া, ইটাকে বইব কাম করে।
2: হ্যাঁ, সেইটি পড়িতা, আর টিকে পরে সবু জনে পড়ি যাব, পুলিশ আখে তু ধুলি দেই পারিবনি, বুঝিলো?

8:45 শুনবে সুগম সঙ্গীত। কণ্ঠশিল্পী মোহাম্মদ সিকন্দর আলম, সুপ্রভা কুমারী পাড়ি ও সুভাষ চন্দ্র জৈন। 12:05 শুনবে 12 বরষ ভরিছি হস, পরে পরে ওড়িয়া কথাচিত্র গীত শুনবে। 11:05 শুনবে বজারে বজা বালা, কণ্ঠশিল্পী বীথিকা চ্যাটার্জী, জয়লাল বুড়েক ও গোপাল সাহু। দিন 12:30 শুনবে এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ। অপরাহ্ন 1:05 শুনবে সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী লিপিকা বিবার ও উষারাণী বারিক। 1:20 শুনবে 12 বরষ ভরিছি হস কার্যক্রম, পরে পরে শুনবে ঘর সংসার ও হেলো সখী কার্যক্রম। বিষয় হল আম পর্বপর্বাণী রজ। আসন্তকালি অপরাহ্ন 2:45 শুনবে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। 3:00 শুনবে 12 বরষ ভরিছি হস, পরে পরে কিষাণ সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষাণ ভাষার কার্যক্রম মাকা পুপু ছক্কা ছক্কা, উপস্থাপনা এবং প্রযোজনা সন্তোষ পিং। অপরাহ্ন 4:02 শুনবে নাটক জ্বালামুখী, রচনা অনন্ত গোপাল শব্দে, বেতার হিন্দি অনুবাদ বিশ্বপ্রকাশ দীক্ষিত, ওড়িয়া অনুবাদ ডক্টর পঞ্চানন মিশ্র, প্রযোজনা মুরলীধর পণ্ডা। আসন্তাকালি সন্ধ্যা 5:02 শুনবে গান্ধী চর্চা কার্যক্রম, এতে শুনবে লেখক ও সুসাংবাদিক গান্ধীজি, আলোচনা করবে ভক্তপ্রসাদ পতি। 5:15 শুনবে হিন্দি শিক্ষা কার্যক্রম, 5:30 শুনবে 12 বরষ ভরিছি হস, পরে পরে যুববাণী কার্যক্রম শুনবে, এতে শুনবে ফাস্টফুড বনাম পারম্পরিক খাদ্য বিষয়ে আলোচনা করবে মনীষা নায়ক। সন্ধ্যা 6:10 শুনবে কিশোর সংসার, এতে শুনবে আন্তর্জাতীয় পারিবারিক প্রেরণা দিবস, কহবে সরিতা মিশ্র। রাতে 7:02 শুনবে সম্বলপুরী আঞ্চলিক সংবাদ, 7:25 শুনবে জেলা হলচল। রিলে করে প্রচার করিব আকাশবাণী কটক কেন্দ্রর। 7:30 শুনবে 12 বরষ ভরিছি হস, পরে পরে শুনবে কৃষি সংসার কার্যক্রম, এতে সফল চাষী কল্যাণী প্রধানক সহ সাক্ষাৎকার শুনবে। আসন্তাকালি রাতে 8:02 শুনবে সুগম সঙ্গীত, কণ্ঠশিল্পী শঙ্কর প্রসাদ দত্ত, রশ্মিরঞ্জন বিশ্বাল। 8:15 শুনবে ওড়িয়ার আলোচনা বিশ্বাস মূলে জগত, কহবে ডক্টর রাধু মিশ্র। আসন্তাকালি রাতে 8:30 শুনবে স্বাস্থ্য সঙ্গীত কার্যক্রমের কণ্ঠসঙ্গীত পরিবেশন করবে শোভা গুর্তু। 9:30 শুনবে লোকগীত কার্যক্রম, কৃষ্ণগুরু ভজন পরিবেশন করবে কিশোরী বেহেরা এবং সাথী। আসন্তাকালি রাতে 10:02 শুনবে শাস্ত্র সঙ্গীতের কার্যক্রম, সন্তুর্বাদন পরিবেশন করবে পণ্ডিত শিব কুমার শর্মা। এথিলা আসন্তাকালি আম কেন্দ্র প্রসারিত হওয়াকু থিবা কতটি কার্যক্রম সম্পর্কিত সূচনা। আকাশবাণী সম্বলপুর বর্তমান সময় রাতে 11:12:30। এইটি শেষ করুছু আমার আজির প্রসারণ। আমার আসন্তাকাল প্রসারণ আরম্ভ করবু আসন্তাকাল সকাল 5:53। আজিপ্রাই বিদায় দিও, জয় হিন্দ।